0: आपणंक व्यवसायरे उन्नति आणिबा पई आकाशवाणीर सहयोग नियंतु आउ व्यवसायकु नै जानतु सफलतार शिखरकु।
1: आपणंक व्यवसाय स्थानीय हेउ कि राष्ट्रीय आकाशवाणी पाखरे अछि उपभोक्ताक निकटरे पहुंचिबार समस्त मार्ग।
0: घर हेउ कि ऑफिस अबा दुकान सबुठी बसि आकाशवाणीर जेकोणसी केन्द्रे विज्ञापन पई बुकिंग करि पारिबे।
1: आकाशवाणीर विभिन्न चैनलले विज्ञापन देबा बहु सहज सुलभ आउ सस्ता।
0: बुकिंग पई जोगाजोग करंतु ए टेलीफोन नंबर 870-001-4242।
1: हाँ 870-001-4242।
2: শুনুছ ভাবুছি আম বিজনেসটা আউ টিকে বড়াইলে কেমতি হন্তা।
0: তমকু কিয়ে অটকাউছি কি?
2: কেই তো অটকেই নাহান্তি কিন্তু বুঝি পারুনি কাহাটু সাহায্য নেবি।
0: মোঠু আউ কাহাটু?
2: তমঠু। আচ্ছা তাহলে কুহ।
0: এতিকি জানি না আকাশবাণী অছি না? মু শুনেছি আকাশবাণীর নেটওয়ার্ক দেশর সবু আড়ে অছি।
2: সেথিরে মোর কোন লাভ হবো?
0: দেখ লাভ অছি হি অছি। যো শহরকু যাও বিজ্ঞাপন মাধ্যমে উপভোক্তাঙ্ক পাখরে পৌঁছি হেব।
2: হেলে আকাশবাণী সহ যোগাযোগ কেমিতি করি হেব?
0: খুব সহজ মু কহুছি। প্রথমে টেলিফোন নম্বর নোট কর 870-001-4242।
2: আচ্ছা 870-001-4242। এবে ফোন লগাউছি 870-001-4242।
3: কার্যক্রম শুনেছেন আকাশবাণী রাউরকেলা কেন্দ্রর আপনার শুনেছেন ভক্তিগীতর কার্যক্রম বন্দনার কিছু ভক্তিগীত পরবর্তী ভজন। কিয়ে কহে রাম, কিয়ে কহে কৃষ্ণ, কিয়ে কহে যীশু আল্লাহ, দয়াময় তুম করুণা ভণ্ডার সকলঙ্ক পাই খোলা।

আকাশবাণী রাউরকেলা শ্রোতা বন্ধু কার্যক্রম প্রচার করা যাচ্ছে 102.6 মেগাহার্টজ যোগে প্রচার করছি এনসিইআরটি প্রায়োজিত কার্যক্রম উমঙ্গ আজ শুনবে এহরা 1297 তম ভাগ।

শ্রোতা বন্ধু, এবে শুনিলে লক্ষ্মীনারায়ণ বেহেরা এবং সুশ্রী মিশ্রঙ্ক যুগল কণ্ঠরে প্রেমচাঁদ পটনায়কঙ্ক রচনা এবং তা পূর্বরু শুনিলে প্রেমচাঁদ পটনায়কঙ্ক রচনা, কণ্ঠশিল্পী থিলে সুশ্রী মিশ্র। শ্রোতা বন্ধু, আপনার ব্যবসায়ের উন্নতি আনিয়া পাই আকাশবাণীর সহযোগ নিয়ন্তু। আকাশবাণী রাউরকেলা কেন্দ্রের বিজ্ঞাপন বুকিং পাই আজ হি যোগাযোগ করন্তু এই টেলিফোন নম্বরে 7008248758। টেলিফোন নম্বর আউথরে কহি রাখুছু, 7008248758। এথর আসন্তু শুনিবা উপেন্দ্র কুমার মিশ্রঙ্ক কণ্ঠে ভ্রমরভর ছাটোইঙ্ক রচনা।

শ্রোতা বন্ধু, বহুজন হিতায় বহুজন সুখায় মন্ত্রকু পাথেয় করি 8 জুন 1936 মশায় আরম্ভ হয়েছে অল ইন্ডিয়া রেডিও বা আকাশবাণী

0: শ্রোতা বন্ধু, রক্তদান মহতদান, বিন্দুয়ে রক্ত অমূল্য জীবন পাই অপরিহার্য। রক্ত বিনা কেহি যেপরি আখি ন বুঝে সেথিপ্রতি সজাগ হওয়া উচিত। এবে সরকারি ও বেসরকারি স্তরের অনেক রক্তদান শিবির আয়োজন করা যাচ্ছে। লোক মানে স্বইচ্ছার আসি রক্তদান করছেন। আগকু আসুছি বিশ্ব রক্তদাতা দিবস। এই অবসরে স্বেচ্ছাসেবী সংগঠন গুড়িক রক্তদান শিবির আয়োজন করে লোককে রক্তদান সম্পর্কে সচেতন করাইবে। সরকারি স্তরের মধ্যে এ দিগরে পদক্ষেপ নিয়াযিব। তেবে শতাধিক থর রক্তদান করে পুরস্কৃত হয়েথিবা রক্তদাতা ডক্টর বদ্রী মিশ্রঙ্ক অনুভূতি সম্পর্কে আসন্তু তাঙ্করি মুহরু শুনিবা।
1: রক্তদান মহাপুণ্য। এমিতি অনেক বর্ষ তলে যেতবেলে লোকমানে রক্ত দেওয়া পাই প্রস্তুত নথিলে, সেতবেলে রিক্সাওয়ালা ট্রলিওয়ালা সাধারণ রোগী মানকো পাই হসপিটাল দ্বারে 20 টাকা পাই রক্ত দেওয়া পাই সই যাওছিলা। সে ভাবুছিলা এইছরে মো পরিবার আজি চলে যাব। সে পরিস্থিতি যেতবেলে অতিশয় হেলা 1975 মসিয়ারে কেন্দ্র সরকার স্থির কলে যে এই স্বেচ্ছাসেবী মানকো ডাকিবা এবং আমি তাকে যেমিতি হলে রক্তদানটাকে গোটে স্বেচ্ছাসেবী মাধ্যমে করিবা। এবং 1975 মসিয়ারু সেটা বড়িলা। এবং মোর সৌভাগ্য যেতবেলে মতে মাত্র 17 বর্ষ মোর জীবনর প্রথম রক্তদান। সেতবেলে রক্তদানর সময় 18 বর্ষ থেলা 50 বর্ষ। আর সেতবেলে রক্তদান আরম্ভ হলা আস্তে আস্তে সাধারণ লোকমানকু আমি রক্ত দেওয়া পাই মোটিভেট কলু। কলেজ পিলামানকু সাঙ্গে নেলু, যেমানে জাস্ট গ্রাজুয়েট পাস করছিলে তাঙ্কু নেইকি আমি রক্ত দেওয়ার কার্যক্রম আরম্ভ কলু। এবং যেতবেলে মোর জীবনর অনেক রক্তদান করছি, মু 123 টি রক্তদান করছি, কিন্তু মো জীবনর সবুটু চিত্তাকর্ষক রক্তদান হইছিলা যেতবেলে মহাবাত্যা এরসমারে 1969 মসিয়ারে মো এককালীন গোটে ইউনিট দেওয়া কথা এককালীন গোটে সময়ের তিনটা ইউনিট দিয়েছিল জন বুড়া লোকের আবশ্যক পড়েছিলা এরসমারে। এবং পরবর্তী অবস্থায় 2001 গুজরাটর কচরে সেতবেলে রক্তদান কলি এবং 60 রু অধিক মর্মস্পর্শী থিলা মোর রক্তদান। যেতবেলে নেপাল 2015 কাঠমান্ডু এপ্রিল ভয়াবহ ভূমিকম্প হেলা সেতবেলে রক্তদান কলি। এই যে রক্তদান করিবার সীমা 18 বর্ষরু সরকার বঢ়াইলে 65 বর্ষ। এই 18 বর্ষরু 65 বর্ষ বঢ়াইবা দ্বারা মো সুযোগ মিলল, মো শতক রক্তদাতা হইপারি এবং আস্তে আস্তে আস্তে আস্তে 100 রু অধিক হইকি মো 163 রে পৌঁছি পারলি। এবং সাধারণ রক্তদাতা জানিয়া দরকার যে আমি যে রক্ত দৌছে আমার দেহের যে শূন্যতা সৃষ্টি হচ্ছে সেই সময়ের যে শূন্যতা সৃষ্টি হচ্ছে যে ইউনিট আমার যাচ্ছি সেই ইউনিটটা মাত্র 7 মিনিটের গ্যাপ ফিল আপ করছি। আমি সেই রক্তর যে ধারাটা যে শিরারু সে নৌছন্তি সেই শিরার যে জয়েন্টটা মাত্র 7 মিনিটে ফুল হচ্ছে, কিন্তু আমাকে তাকে পরিপুষ্ট হওয়া পাই মানে ভিটামিন যুক্ত হওয়া পাই তাকে লাগুছি পাখাপাখি 3 মাস। তেমন আমি রক্তদানটাকে সীমা রক্ষা যাইছি 3 মাস 4 মাস ভিতরে জন রক্তদান করব। কিন্তু 18 বর্ষ 65 বর্ষর কথা রয়েছে, তাতে রয়েছে বিশেষ ভাবে গোটে ওজনর জায়গা যেটা কি 50 কেজি হওয়া দরকার। প্রায়ত ঝিও মানে প্রায় সে কম দিকে, কারণ সেমানকর ওজন 50 কেজি প্রায় হুয়ে না, 45-48 ভিতরে বহু ঝিও রয়ে যাতে। এবং তাঠার বড় জিনিস হয়েছে যে বর্তমান সাধারণ ভাবে লোক জাণি না, জাণিয়া আবশ্যকতা যে আমার হেমোগ্লোবিনটা সে সংখ্যাটা আমার রহিয়া কথা মিনিমম 12। যদি 12 কম অছি আমি রক্ত দিয়েছে এবং বাইচান্স আমার গোটে আক্সিডেন্ট হয়েছে কি অসুবিধা হয়েছে আমার 1% মাইনস হয়ে গেলে আমার দেহের হেমোগ্লোবিন সংখ্যাটা 11 কু পড়ে আসবে। তেমন প্রায় যে রক্ত দিকে মু নিহাতি নিবেদন করবি যে সে পুহন্তু বা ঝিহন্তু চিন্তা করতু 12% যেমিতি হলে তার হেমোগ্লোবিন থাকা দরকার। সেথিলে কোণ হব না আপনার রক্ত আপনি জমা দুর্বল হবে না। এবং রক্ত দেলে জন দুর্বল হুয়ে না, ইয়ার যদি প্রমাণ যদি কুযায় তাহলে ওড়িশার মু যেতবে প্রথমে রাষ্ট্রপতি পুরস্কার পাইলি সেতবে প্রমাণ হয়েছিল যে ক্রমাগত রক্তদান করার দ্বারা মোর আজি পর্যন্ত ব্লড প্রেসর হয় না কি ডায়াবেটিস হয় না, অথচ মতো 68+ বয়স হলানি। মু যেহেতু ক্রমাগত রক্তদান করছি, মু সবলে সতেজ অছি, মু দৌড়ুছি, মু এজে মু অনুভব করছি যেমিতি মু 50 বর্ষর যুবকটিয়ে। তেণু রক্তদান যেমন করুচন্তি সেই দানটা সাধারণ কথা নুহে, কু জন্মর পুণ্য থিলে জনে জনকু রক্ত দেব জনে জনকর জীবন বঞ্চাইব। তেণু আমি যাহাকু বঞ্চাইলে সে লোক হয়তো আমাকে চিনি না পারে, কিন্তু আমাকে সে যে আনন্দ লাগিলা, আমাকে যে সে যে নৈসর্গিক সুখ লাগিলা, আমি ঠাকুর দর্শন কলে যে সুখ জনকু রক্তদান দেইকিনি সে যে আত্মতৃপ্তি মিলে সে সুখ তা সহিত মধ্যে সমান বলি আমি বিবেচনা করু। কারণ আপনার দেখুন যে লোকর আবশ্যকতা রক্ত অছি, সে রোগীর আক্সিডেন্টরে মু বহুত লোকক রক্ত দিয়ে, অনেক থ্যালাসেমিয়া পেশেন্টকু রক্ত দৌছি, অনেক কর্কট রোগী যেমানকে দরকার তাকে রক্ত দৌছি, সেমানকু মোর যে হস মতো লাগে সে হস মো পিলাঙ্ক পাইঁ গোটে আশীর্বাদ হয়ে যায়। এবং যুবক মানে সেথিপাই অধিকর অধিক এথিপাই আসিবা দরকার, কারণ আমি যদি এ বয়সরে মধ্যে রক্ত দেওয়াকু আগ্রহ রয়েছে, যুবক মানে 18 বর্ষকু অতিক্রান্ত করুচন্তি সেমান যদি রক্ত দেওয়া আরম্ভ করিবে সেমানকু জীবনরে কেবে বড় রোগ হেব নাই, সে সবুবেলে নিরোগী রহিবে বলি মানে মু নিহাতি ভাবরে আশা রাখুছি। আর আমি সাধারণ ভাবে যদি আমি বিচার করিবা দেখুন তার ভিতরে মধ্যে দুঃখ রয়েছে, জনে লোক আশা করুছি যে ব্লড টিকে আমার দরকার, আমি বয়স্ক লোক আমি তাকে ব্লড টি দৌছে, যে আমি যেটা ব্লড টি দান দেলে আমি রক্ত দৌছে তা বদলরে আমি কেবে টঙ্কাটে বি নেই না। রক্তদান শিবির হচ্ছে আপনার দেখুন রক্তরে পয়সা পত্রর ব্যবসায় হুয়ে নাই, কি রক্ত দেলে কাহার পাঁচ টাকা নিয়ে নেই, কিন্তু সে চাহে যে কাহার গোটে খুশি কাহার গোটে হস, নহলে কৃতজ্ঞতার পদে শব্দ। আজিকালি কিন্তু হয়েছি কোণ না, আমি যাহা রক্ত দৌছু লক্ষ্য করুছু, কিছু কিছু লোক এত স্বার্থপর হয়েছেন, রক্ত মু দেলি মনে কর কি জন কি যুবক আমি গোটে ইনস্পায়ার করে তাকে দেলু, কিন্তু সে তার রক্তটি দৌছি তা পাখ সে বয়স্ক লোকটি সুস্থ হচ্ছে, যদি পদে খালি কহতা বাপারে তো রক্ত মতো জীবন দেলা, এই যে কৃতজ্ঞতাটা তাকে আহ বড় লাগতা, তা মনে গোটে নয় অনুমাদান আসতা, এইটা গোটে অভাব রয়েছে। আজিকালি লোক প্রায়ত বি হলে অনেক লোক যে যদি আমি কয়ে ধনিক শ্রেণীর লোক ব্যবসায়িক লোক কিছু কিছু লোক অনেক যে নিজ ঘর পরিবার লোক রক্ত দেওয়া প্রস্তুত নুহতি, নিজ বাপাই পুয় কৌছি যে মু কেবে দেই নাই, এমিতিকি নিজ স্ত্রী পাই তার স্বামী কৌছি মাউসা মতো ভারি ডর মু কেবে দেই নাই, চিন্তা করতো যদি তুমি তোমার স্ত্রী পাই দেব না, তুমি তোমার বাপা পাই দেওয়া প্রস্তুত না, তাহলে মু কাহিকি তোমাকে রক্তটি দেবি, তেমন বেড়ে বেড়ে মধ্যে যুব গোষ্ঠী ভিতরে এই দুঃখ মধ্যে আসুচি, তেমন আমি নিবেদন করিয়া সমস্ত যে প্রথমে যদি নিজে রক্ত থরে দেই নথিবা, কালি যদি কোনসি অ্যাক্সিডেন্ট হলা নিজ রাস্তায় স্ত্রীটি পড়িগলা, যদি বাপার হঠাৎ দেহ খারাপ হয়েগলা কি মা হঠাৎ এফেক্ট হয়েগলা, যে ব্লড দেওয়া পড়ব, যদি আমার অভিজ্ঞতা নথিব তাহলে আমার কেবে সে বিষয় হব না, তেমন রক্ত দান যুবক মানুষ মূল নিবেদন রক্ত দিয়ন্তু মহাপুণ্য করন্তু, ইয়ে কোন কহুচি ন কহুচি বড় কথা নে আগেই যাঁন্তু, সে রক্তদানের আনন্দরে উৎফুল্লিত হুন্তু, ঠাকুর দর্শন কলালে যে আনন্দ চাঠু আউরি আনন্দ উপলব্ধি করন্তু, দেখিবে আপনকর দেহ সুস্থ রহিব নিশ্চয় নিরোগী রহিবে।

0: জোহার মঙ্গলু দাদা।
1: জোহার জোহার জোহার জোহার।
0: আর আমার চাষি ভাই বোন মানকে জোহার।
1: হই হই জোহার। আর স্বাগত আজির আমার কিষান বাণী কার্যক্রম।
0: হই দাদা হই। আর চাষি ভাই বোন মানে আপন মানে তো জানিছন আমার এই কিষান বাণী কার্যক্রম যেটা আছে এটা আমার কেন্দ্র কৃষি মন্ত্রণালয় ভারত সরকারের তরফ প্রসারণ করা যিছি।
1: হই গা হই।
0: আর দাদা ই আমার আকাশবাণী 90 বর্ষ পূর্তি করে গেলান। আর এতকি দিন ভিতরে আমার কার্যক্রম মানে জীবন জীবিকা দুঃখ সুখ হস খুশি কতগুলো কার্যক্রম মানকে দেলান। আর আমি হসিছু হসাইছু লোক মানকে জানকারীর কথা মানকে শুনেছু গীত শুনেছু কত বড়িয়া বড়া কার্যক্রম মানকে দেইছু। আর এম তেন আগকে আমি দেই চালিথিমু। আর আমার ভাই বোন মানে এইসব কথা মানকে নিহতি ধ্যান দেবে আর আমাকে এটা হি সহযোগ করুবে বলে দাদা দেখুছ বর্ষা পানি টিকে রচে বি মারলান।
1: হই হই মারলান। আর আমি তো এখানে সবুদিন কহুছু যে এতকি মিলিমিটর তো বর্ষা হওয়া বলি করে নি কেন।
0: হই দাদা
1: বলে কেতবেলে আমার আড়ে হি নি হবার বলে আমি ভাবুছ আমি যেটা বতালা সেটা ভুল হয়ে গলা কি কেন। হলে আমার অলগা সাইডর ভাই মানে কহুছেন কি আমার দি বর্ষা হয়েছে হো তোমার দি কেনটা।
0: হই দাদা ই হাওয়া পানির কথা কহি পারব কেন।
1: হই হই। আর ই যে খবরটা আমি যেটা জনাওছু সেটা তো পুরা সুন্দরগড় জেলা ভিতর কথা হয়নি কেন।
0: হই দাদা
1: ই সুন্দরগড় থি হারাহারি ই হিসাব ন বর্ষা পান হয়ে পারে বলিকি সূচনাটা আমি দেউছু।
0: হই হেনতা পুরা সঠিক কহিনি পারু ন।
1: হই হই হই। হলে ই যে বর্ষা পান যেটা কেতে হেবা নি হেবা কেন বরস ভল হেবা নি হেবা ই সবু নির্ভর করছি আমার ই যে জঙ্গল ঝাড় পান পবন কেনতা রয়েছে সেই হিসাব নু নি কেন।
0: হলে দাদা মুই তো ভাবুতরি নি আমার যে পরব তিহার বার নি এসি কেন।
1: হই হই
0: বলে ই সময়া মানকে টিকে বর্ষা হেসি বাগির।
1: দেখো আগ্রর যেন ভাই বহিন মানকে
0: হ্যাঁ
1: কেনতা করে বুঝাতে যে কি সমিয়াথি বর্ষা হেসি বলিকি সেটা হেলা তোমার সেই সমিয়া আখে পাখে এই যে পায়ন পাগ এনতা বনি যাওতিলা ভারত দেশ নে যে সেটা সেই পরবর নাথি বর্ষাটা হেউছে বলিকি কহি হেউতিলা।
0: হই শুভ হয়ে গেলা বাকি লাগ।
1: হই হই হই। কিন্তু এখন তুমি যাও তো কহ কি যে রথযাত্রা বেলে পায়ন আসি বহুত থর দেখিছ বর্ষা পান বিলকুল নি আসি।
0: সত্যি দাদা দেখো তো ই আমার অখি মুঠি ধরলা কেবে।
1: হুম
0: হলে ই চাষবাস আরম্ভ হয়েছে
1: ইহাদে
0: এইটা আগে কুতলে যে আমার সে যাত্রা বেলকে আমি আমার লটা বাছুছিল রূপা বিড়া করতে বেকি।
1: হলে হেই বাগের কথা হয় যে এই যে পর্বপর্বাণী মানকর সঙ্গে বর্ষা পানকে জুড়বাটা মানে সহজ হচ্ছিল মানে লোক মানকে বুঝাবার লাগে। ভাব তো গোটে গাঁর যেতকি ভাই বোন মানে থিবে গোটে পণ্ডিত লোক থিবা সবকে কেতে বুঝাবা কহ তো।
0: সত্যি তো দাদা
1: এনতা হলে এনতা হেসি ইয়াড়ু ঘূর্ণি বাতিয়া হেসি বেলে উপরকে পানটা উঠছি তার বাদে বুলি বোলা করি হেদি আইসি বেলে সেখানে সে টিকে থা হেসি আনে ইয়াড়ে গরম হেসি এইসব যে টেকনিক্যাল কথা আছে সেটা কে বুঝাই পারবো কে সবকে
0: নি হুয়ে দাদা। হলে আমি জানুছি সময়তে টিকে রচে মঝি মঝিরে বর্ষা আসে হলে এই দিন যদি শুভ দিনটা পড়ি গেলা পার্বণ পড়লা বেলে পুরা এই দিনটা বড়িয়া আছে এই দিনে বর্ষা হেসি আমি কহুছি নি।
1: হলে বর্ষাটা যেন হেউছে আর ভলসে হেবা বলে আমি ভাবুছু বলে আমাকে কাণা করবার লাগি পড়বা কহত
0: দাদা। আমাকে তো পরিবেশকে বচাই পড়বা পহিলা আর ইতা লাগি কহিলা বেলকে আমার গছ লতা আমি যেটা যোগে যোগে যাহা বি অছে তার যতন পাতনটা নিহাতে জরুরি।
1: হই হই হই ইটা হি মুখ্য কাম হয় নি কেন।
0: হই দাদা
1: হেতকি করে দেলে আমার পরিবেশ ঠিক রহবা আর বর্ষা পান ভয়লে ধান চাষ বনে করে হেবা গা।
0: হই দাদা হলে দেখো আজকাল তো দেখুছ ছুয়া মার্কর ছুটি ফুটি অছে আর সবে ছুয়া গেলে ঘরে রহি রহিকি অস্কটে গলে ন।
1: হই গা হই।
0: আউ কেনে টিকে ই গলা আমার সাবিত্রী ব্রত হেলা টিকে সিয়াড়ে বতকা বতকি হেলে আর ইহাদে টিকে শীতল ষষ্ঠী নে বতকা বতকি হেমে।
1: হই হই হই
0: এটা দিন মানে চালুছে। আউ ই আমার দেশ ভুঁই গাঁ ঘর তো উথুল পুথুল হেউছে এটা যদি ভাবমা বলে তো কেনতা কেনতা লাগি যিস ন। হলে চালো গা মনকে টিকে শান্তি করলা বাগির গীত পদে অধে শুনমা।

0: নমস্কার শ্রোতা বন্ধু, আজির হ্যালো রাউরকেলা কার্যক্রমকে আপনার অনেক অনেক স্বাগত জনাওছি। মু আপনার রেডিও সাথী শুভশ্রী। কার্যক্রমটিকে প্রযোজনা করেছেন বসন্ত কুমার স্বাইন। যেমতি আমি সমস্ত জানিছে, আজি হচ্ছে মাসর শেষ হ্যালো রাউরকেলা কার্যক্রম। তেণু এই ক্রমে আজ শুনবা আপনার অনুরোধ ক্রমে ওড়িয়া চলচ্চিত্রর গীত। তবে আসন্তু আরম্ভ করিবা আজির কার্যক্রম। দেখিবা আজি ফোন কললে প্রথমে কে অছন্তি। হ্যালো
1: হ্যালো, হনা
0: জুহার। জুহার, আপনাকে মধ্য কে কোথলে?
1: বিক্রম ভাই বরপালি।
0: আজ্ঞা আজ্ঞা, বিক্রম।

শ্রোতা বন্ধু, এই সুন্দর গীতটি সহ শেষ হল আজির হেলো রাউরকেলা কার্যক্রম। তেবে আপন মানে যদি চাহুচান আমার এই কার্যক্রমে অংশগ্রহণ করে আপনার অনুরোধর গীত শুণবা পাই আমাকে আম ফোন নম্বরে ফোন করন্তু। আমাকে ফোন করিবার নম্বরটি হল 0661 247 0154। নম্বরটি আউথরে ইংরাজি করে রাখুছি 0661 247 0154। আমার এই কার্যক্রম আপন মানক ফোন কল রেকর্ড করা যায় প্রত্যেক গুরুবার দিন পূর্বাহ্ন 10:30 রু 11:30 পর্যন্ত। তেবে আমাকে এই নম্বরে কল করন্তু এবং শুণন্তু আপনার অনুরোধর গীত। সেতবে যায় শুভশ্রীকে বিদায় দিয়ন্তু। রহুছি, নমস্কার।

0: टेली लॉ के ऐप, वेबसाइट www.daily-law.in या टोल फ्री नंबर 14454 से प्राप्त की जा सकती है।
1: শ্রোতা বন্ধু, বহুজন হিতায় বহুজন সখায় মন্ত্রকু পাথেয় করি 8 জুন 1936 মশিয়ারু আরম্ভ হইতলা অল ইন্ডিয়া রেডিও বা আকাশবাণী। সেই দিনরু সে নিজর যাত্রা জারি রাখিছি। সবু বর্গর শ্রোতাঙ্কু দৃষ্টি রাখি কার্যক্রম মান প্রসারণ করিবা সহিত সময় সহিত তাল দেই আগেই চালিছে। সেই অল ইন্ডিয়া রেডিও বা আকাশবাণী 90 বর্ষে পদার্পণ করেছে। এই পরিপ্রেক্ষী আপনার বিশেষ করে আমার সমস্ত শ্রোতা মানুষ অনেক অনেক শুভেচ্ছা এবং কৃতজ্ঞতা। এথর আসন্তু শুনিবা মেরে জীবন সাথী কথাচিত্রের গীত, গীত রচনা সমীর, সঙ্গীতরে সজাইছেন নদীম শ্রবণ, কণ্ঠদান করেছেন সোনু নিগম।

শ্রোতা বন্ধু, এই গীত সহ শেষ হল আসিনে সঙ্গীত কার্যক্রম আকাশবাণী রাউরকেলা স্টুডিও হলির সময় বর্তমান রাতে 8:45 হওয়া যাচ্ছে। পরবর্তী কার্যক্রম সমাচার সন্ধ্যা ও ইংরাজি সম্বাদ রিলে করে প্রসার করছ আকাশবাণী দিল্লি এবং তাপরে পরে রয়েছে বিবিধ ভারতীয় রাষ্ট্রীয় সেবা কার্যক্রম শুনিপারে অল্প সময় মধ্যে।

0: শ্রোতাবন্ধু, সৃজনীকার গল্প পৃষ্ঠার আম সময়ের জনে পরিচিত যুব কথাকার শিবাশিষ পাঢ়ী, এযাবত তাঁকর আশার আলোক, সেই ধারে হস, শূন্য হস্তা, সারা আকাশ, মঝিকান্থ এবং বদলুথিবা মানিষ, এইভাবে ছগোটি ক্ষুদ্র গল্প সংকলন প্রকাশিত। তেবে সৃজনীকার গল্প পৃষ্ঠার আসন্তু শুনিবা তাঁকঠু তাঁকর ক্ষুদ্র গল্প।
1: গল্প ধূপর বাসনা। সেদিন থিলা বুধবার, হাটপালি, সময় হেউথিলা দিন এগারটা। সাধারণত এই সময়ের মু কেবে ঘরে রহে নাহি, কিন্তু সেদিন সামান্য অসুস্থতা অনুভব করুথিবারু ছুটি নেইথিলি। মু কাম নথিলা কিছি, এণু আম অগণারে দৌড়িয়া কটকণ্ডে পকাই এমিতি গড়িথিলি। মু এমিতি গড়িবা মানে আজিকালি যাহা মোবাইল খেঞ্চিবা, কিন্তু সকালু মোবাইল দেখি দেখি বিরক্তি লাগুথিলা, এণু মোবাইলকু ঘরে রখি দেইথিলি। মু আনিথিলি খবর কাগজকু, আখি পকাউথিলি। সেতিকি বেলে আসিথিলা সে লোকটি, বাহার কবাট খোলা থিলা, এণু সিধা মো খট পাখকু আসি যাইথিলা সে। হাটপালি দিন এমিতি অনেক লোক আসন্তি, হাট পাখরে আম ঘর থিবারু চিহ্না জোনা কিয়ে সাইকেল রখিবাকু ত কিয়ে পানি পিইবাকু বি আসন্তি। মো মা বুঝে সেমানকো কথা, এণু মু ধ্যান দেইনথিলি সে আড়কু। সে কিন্তু মতে ধ্যান দেইথিলা, এণু মতে হি পচারিলা, মা কুয়াড়ে গলে? ধূপ আনিছি বাবু, রখ। মো আড়কু আসিথিলা প্রশ্ন, তথাপি তাকু দেখিনথিলি মু। সেমিতি হি খবর কাগজ পড়ু পড়ু পচারিলি, অসলি কি নকলি হউ? বাবু পুরা অসলি, কালি তো আনিছি, এই দেখ, কয়ে বড়াই দেলা সে ছোট জরি পুড়িয়াকু। মু উঠিকি বসি পড়িলি, এবে থরে চাহিথিলি তাকু। প্রায় 70 বর্ষর বুড়া মানিষ জনে, মহিলা ধোতিখণ্ডে উপরে সাধারণ শার্টটিয়ে, মোটা চশমা, সে যে সরকারি চশমা এ কথা জাঁপারুলি। মু হাতরে ধরিলে লম্বা বাউঁশ বাড়ি খণ্ডে, ধূপক হাত মারি দেখুলি। মু মোর যাহা জ্ঞান সেতিকরে জাঁথিলি ধূপ অসলি। এমিতি লোক মিছ কহতি না, এ কথা মো অভিজ্ঞতা কুথিলা। আনুমানিক প্রায় 100-150 গ্রামর ধূপ লা, এণু মু পচারিদেলি কেতে টঙ্কা হব। তাসহ মাকু মধ্য ডাক দেলি। মু 100 টঙ্কা তো দিয়ন্তি বাবু, কহিকি তলে বসি যাইথিলা সে। অবিশ্বাস লাগুথিলা মতে, তাসহ আশ্চর্য বি লাগুথিলা, যদিও ধূপর দর কেতে মতে জনা নথিলা, জানিবার কোনসি অবকাশ বি তো নথিলা। সবুদিন আম ঘরে পূজাপাঠ লাগিথে, সেসবু মা হি বুঝে। কিছি দরকার হলে পাখ দোকানরু আনে, যদিও কিছি মো হাতরে কিনায়, তেবে সবু জিনিসর দর মিশিকি যেতে হুয়ে মু সেটাকু দিয়ে। এণু স্বতন্ত্র ভাবরে ধূপর দর জানিবা মো পক্ষে সম্ভব নথিলা। তথাপি আম গাঁ জঙ্গলরে অতি সহজরে মিলুথিবা ধূপর দর যে 1000 টঙ্কা কিলো হেব, এ বিশ্বাস মতে হেউ নথিলা। এণু মূলচালরে লাগিথিলি। মু কহিলি, এতকু আউ 100 টঙ্কা হেব কি হউ, 40-50 হেব? হেলে মো প্রশ্নর উত্তর দেইনথিলে সিয়ে, যেবে বি পাইথে বাবু তুম ঘরকু হি আনে, তুম মা মতে 100 টঙ্কা দিয়ন্তি। আরে মোর মা কিছি জানে নাহি, কহুথিলি মু। কিন্তু সেতিকি বেলকু হঠাৎ ঘর ভিতরু অগণাকু আসিথিলা মা, হাতরে ধরিথিবা 100 টঙ্কাকু তাকু ধরাই কান পাখরে কহিথিলা, পুনি যেবে পাইলে আনি দেব, সরিগলাণি। হঁ হঁ কহি বাড়িকু ভরা দেই উঠিথিলে সে, চালি চালি যাউথিলে ধীরে ধীরে। এপটে বিরক্ত হেউথিলি। মু কহিথিলি, এমিতি টঙ্কা বরবাদ করিবা ঠিক কথা কি মা? মু পরা কথা হেউথিলি, ইড়ে টিকিয়ে ধূপর দাম কোন 100 টঙ্কা হেব? হেব নাই বাবু, কহুথিলা মা। তাসহ মো খটরে বসি ভিতরু আনিথিবা ধূপ ডবারে ধূপকু ভর্তি করুথিলা সে। পুনি থরে আশ্চর্য হেউথিলি মু, কারণ সে ডবারে আগরু হি বহুত ধূপ থিলা। হেব নাই তো 100 টঙ্কা কাহিকি, পুনি প্রশ্ন করুথিলি মু। মু তো ধূপর দাম দেইনি বাবু, মু দাম দেইছি তার বিশ্বাসর, আশার, ভরসার। তু জানিছু সে কেবে মাপ করন্তি নাই, ধূপ পাইলা মাত্রকে সবুকু নেই এই বয়সরে 6 কিলোমিটর চালি চালি আম ঘরকু হি আসন্তি, কেবে অধ কিলো ত কেবে 250 কি কেবে 300 গ্রাম, সে কেবে অধিক মাগি নাহান্তি আজি যায়। তাঙ্ক ভরসা আছি এতকরে মিলিযিব 100 টঙ্কা, হাট চলিযিব, 2-4 দিন চলিযিবে দুই প্রাণী কুটুম্ব, তাঙ্ক ভরসা আগরে 100 টঙ্কা কোন বেশি? প্রশ্ন করুথিলা মা। হসিদেলি মু, কইলি না মা, কম হয়ে গলা, স্বতঃস্ফূর্ত ভাবে কইথিলি মু। କେତେବେଳୁ ଧୂପ ଡବାକୁ ଧରି ବନ୍ଦ କରିସାରିଥିଲା ମା, କିନ୍ତୁ ମୋତେ ଆବରି ପକାଉଥିଲା ଧୂପର ଗାଢ଼ ବାସ୍ନା। ଲାଗୁଥିଲା ଯେପରି ସେ ଧୂପର ଗାଢ଼ ବାସ୍ନା ଚହଟି ଯାଉଛି ଆମ ଘରରେ। ଗଳ୍ପ ନୂଆ ଆରମ୍ଭ। ଠିକ 14 ଦିନ ପୁରୀଥିଲା ଆଜି। କୁଣିଆ ସବୁ ବିଦାୟ ନେଇ ସାରିଥିଲେ। କେବଳ ରହିଯାଇଥିଲେ ସରଳା ମାଇଁ। ସେମାନେ ଅନେକ ସମୟ ଧରି ନୀରବରେ ବସିଥିଲେ। ସୁରଭିକୁ ଲାଗୁଥିଲା ଯେମିତି ସମୟ ବି ସ୍ଥିର ହୋଇଯାଇଛି। ଆକାଶଙ୍କ ପୋଟ ସାମ୍ନାରେ ଜଳୁଥିବା ଦୀପରୁ ତେଲ ସରି ସରି ଆସୁଥିଲା। ହେଲେ ଟିକିଏ ଉଠି ତେଲ ଦେବାକୁ ବି ସୁରଭି ପାଖରେ ଶକ୍ତି ନଥିଲା। ନିଜକୁ ମଜବୁତ ରଖ ସୁରଭି, ଆମେ ସମସ୍ତେ ତ ଅଛୁ। ତୁ ଏମିତି ଭାଙ୍ଗି ପଡ଼ିଲେ ଛୁଆ ଦୁଇଟାଙ୍କୁ କିଏ ଦେଖିବ? ଦୀପରେ ତେଲ ଦେବାକୁ ଉଠୁ ଉଠୁ ମାଇଁ କହିଲେ। ଛୁଆଙ୍କ କଥା ଶୁଣି ସୁରଭିର ଚେତନା ଫେରିଆସିଲା। ବାହାରେ ପୁଅ ସୌରଭ ଖେଳୁଥିଲା ଏବଂ ଖଟରେ ଗଡ଼ି ମୋବାଇଲରେ ବାପାଙ୍କ ଫଟୋ ଦେଖୁଥିଲା ଝିଅ ଶିଳ୍ପୀ। ଘରର ସେଇ ଅଣନିଶ୍ୱାସୀ ଶାନ୍ତିକୁ ଭାଙ୍ଗି ସୁରଭି ପ୍ରଥମେ ସୌରଭକୁ ପାଟି କରିଥିଲା। ମାଇଁ କହିବା ଆଗରୁ ସେ ରୋଷେଇ ଆରମ୍ଭ କରିଦେଲା। ମନକୁ ବ୍ୟସ୍ତ ରଖିବା ପାଇଁ ଶିଳ୍ପୀକୁ ଡାକି ବିଭିନ୍ନ ଦୋକାନର ବାକି ଟଙ୍କାର ଏକ ତାଲିକା ପ୍ରସ୍ତୁତ କଲା। ରାତିସାରା ବର୍ଷା ଝାଟୁଥିଲା ବାହାରେ। ଘର ଭିତରେ ମାଇଁ ସୁରଭିକୁ ଅନେକ ବୁଝାଉଥିଲେ। ଆକାଶ ଥିବାବେଳେ ତୋ ଶାଶୁଘରେ ଲୋକେ ପଚାରୁନଥିଲେ, ଏବେ ଆଉ କ'ଣ ପଚାରିବେ? ଛୁଆ ଦୁଇଟାଙ୍କୁ ନେଇ ଏକା ରହିବୁ, ଦେଖି ଚାହିଁ ଚଳିବୁ। ଯାହା ହେଲେ ବି ଘରେ ଲୋକଟିଏ ଥିବା ଅଲଗା କଥା। ଆକାଶ ଯେମିତି ହେଉ ଥିଲା ତ। ସୁରଭି କିଛି ଉତ୍ତର ଦେଲାନି। ସେ ଭାବୁଥିଲା କ'ଣ ବା କହିବ। ହଁ, ଆକାଶ ଥିଲେ, ଯିଏ ତାକୁ ଅଫିସରେ ଛାଡ଼ୁଥିଲେ ସତ, ହେଲେ ତାର ଦରମାର କଡ଼ାଗଣ୍ଡା ହିସାବ ରଖୁଥିଲେ। ସୁରଭିର ଋଣ ପଇସାରେ ନୂଆ ନୂଆ ବ୍ୟବସାୟ କରି ବାରମ୍ବାର ବୁଡ଼ାଉଥିଲେ ବ୍ୟବସାୟକୁ। ସୁରଭି ଜାଣିଥିଲା ମାଇଁ ଏସବୁ କଥା ଜାଣି ମଧ୍ୟ କହିବାକୁ ଚାହୁଁନାହାନ୍ତି। ସକାଳେ ଟ୍ରେନ୍ରେ ମାଇଁ ଚାଲିଗଲେ। ଗଲାବେଳେ କହିଲେ ଅତି ଦରକାର ହେଲେ ଫୋନ୍ କରିବୁ। ଆକାଶଙ୍କ ଅନୁପସ୍ଥିତିରେ ସୁରଭି ନିଜକୁ ସ୍ୱାଭାବିକ କରିବାକୁ ଚେଷ୍ଟା କଲା। ଚିକିତ୍ସା ଖର୍ଚ୍ଚରେ ବ୍ୟାଙ୍କ ଆକାଉଣ୍ଟ ପ୍ରାୟ ଖାଲି ହୋଇଯାଇଥିଲା। ତଥାପି ଅଫିସର କିଛି ବନ୍ଧୁଙ୍କଠାରୁ ଧାର କରି ସେ ପ୍ରଥମେ ବାକିତକ ଶୁଝି ନେଲା। 15 ବର୍ଷର ବୈବାହିକ ଜୀବନ ଏବେ କେବଳ ସ୍ମୃତି ହୋଇ ରହିଯାଇଥିଲା। ସେ ସବୁକିଛିକୁ ପୁଣି ଥରେ ସଜାଡ଼ିବାକୁ ଲାଗିଲା। ପିଲାଙ୍କ ପାଇଁ ଅନଲାଇନ୍ ଟ୍ୟୁସନ୍ ବ୍ୟବସ୍ଥା କଲା ଏବଂ ମାସକ ପରେ ଅଫିସରେ କାର୍ଯ୍ୟରେ ଯୋଗ ଦେଲା। ଜୀବନକୁ ନୂଆ କରି ଆରମ୍ଭ କଲାବେଳେ ସେ ବାରମ୍ବାର ଝୁଣ୍ଟୁଥିଲା। ଲାଗୁଥିଲା ଯେମିତି ଆକାଶଙ୍କ ଯିବା ପରେ ତାର ସୁରକ୍ଷା ବଳୟ ହଟିଯାଇଛି। ଦୋକାନୀଠାରୁ ଆରମ୍ଭ କରି ଅଟୋବାଲା ପର୍ଯ୍ୟନ୍ତ ସମସ୍ତଙ୍କ ନଜର ବଦଳି ଯାଇଥିଲା। ଅନେକ ସମୟରେ ଲୋକଙ୍କ ସମବେଦନା ବି ତାକୁ ବିଷ ପରି ଲାଗୁଥିଲା। କେବେ କେବେ ପିଲାଙ୍କ ସହ ସେ କାନ୍ଦି ପକାଉଥିଲା। ଲାଗୁଥିଲା ସେ ହାରିଯିବ। ସେଦିନ ଗାଁରୁ ତାର ଦେଢ଼ସୁର ଆସିଥିଲେ। 29 ଦିନ ଆସି ସାଙ୍ଗେ ସାଙ୍ଗେ ଚାଲିଯାଇଥିବା ଦେଢ଼ସୁରଙ୍କୁ ଦେଖି ସୁରଭି ଖୁସି ହୋଇଥିଲା। ଯିଏ ଦିନେ ଚଞ୍ଚକତା କରି ସବୁ ଜମିବାଡ଼ି ନିଜ ନାଁରେ କରିଦେଇଥିଲେ, ଆଜି ତାଙ୍କ ସ୍ୱରରେ ଅଦ୍ଭୁତ କୋମଳତା ଥିଲା। ସେ କହିଲେ, ଆକାଶ ତ ଚାଲିଗଲା, ତା ସହ ତୁମ ରାଗରୁ ସା ବି ଚାଲିଗଲା। ଯାହା ହେଲେ ବି ତୁମେ ଆମ ରକ୍ତ। ତାଙ୍କ କଥା ଶୁଣି ସୁରଭି ସାମାନ୍ୟ ଆଶ୍ୱସ୍ତ ହେଉଥିବା ବେଳେ ସେ ପୁଣି କହିଲେ, ମୋ ଶଳା ଦୀପକ ଏଇଠି ହଷ୍ଟେଲରେ ରହି ଇଞ୍ଜିନିୟରିଂ ପଢ଼ୁଛି। ମୁଁ ଭାବୁଛି ସେ ଏଇଠି ଆସି ରହିବ, ପଢ଼ିବା ସହ ତୁମର ଭଲମନ୍ଦ ବୁଝିବ, ଘରର ଛୋଟମୋଟ କାମ ବି କରିଦେବ। ତୁମକୁ ବି ଘରେ ଲୋକଟିଏ ଦରକାର ନା? ସେ ଅତ୍ୟନ୍ତ ଅଧିକାରର ସହ କହିଥିଲେ, ଯେମିତି ସୁରଭିର ମତାମତର କୌଣସି ମୂଲ୍ୟ ନାହିଁ। ଶିଳ୍ପୀକୁ ଏବେ 13 ବର୍ଷ। ଏପରି ଅବସ୍ଥାରେ ଜଣେ ଅଜଣା ପିଲାକୁ ଘରେ ରଖିବା କଥା ସୁରଭି ଗ୍ରହଣ କରିପାରୁନଥିଲା। କିନ୍ତୁ ଦେଢ଼ସୁର ତାକୁ ଭାବିବାକୁ ସୁଯୋଗ ନ ଦେଇ କହିଲେ, ମୁଁ ତାକୁ କହିଦେଉଛି, ସେ କାଲିଠାରୁ ଆସିଯିବ। ସୁରଭି ଦ୍ୱନ୍ଦ୍ୱରେ ପଡ଼ି କହିଲା, ଆପଣ ବସନ୍ତୁ, ମୁଁ ଚା ଆଣୁଛି। ରୋଷେଇ ଘରକୁ ଯାଇ ସେ ଆକାଶଙ୍କ ଫଟୋକୁ ଚାହିଁଲା। ଲୁହ ପଚି ସେ କିଛି ସମୟ ସେମିତି ରହିଗଲା। ତାକୁ ଲାଗିଲା ଯେମିତି ଦେଢ଼ସୁରଙ୍କ ଉପରେ କୌଣସି ଏକ ରାକ୍ଷସ ଛଦ୍ମବେଶରେ ବସିଛି। କିନ୍ତୁ ସେ ଯେତେବେଳେ ବାହାରକୁ ଆସିଲା ତାର ସ୍ୱର ବେଶ ଦୃଢ଼ ଥିଲା। ସେ କହିଲା, ନା, ଆକାଶ ଆପଣଙ୍କ ପାଇଁ ଚାଲିଯାଇପାରନ୍ତି, ହେଲେ ଆମ ପାଇଁ ଏବେ ବି ସେ ଅଛନ୍ତି। ଏଣୁ କିଛି ସରିନାହିଁ, ସବୁ ପୂର୍ବ ପରି ଅଛି। ସେଇଥିପାଇଁ ଆମକୁ କୌଣସି ବାହାର ଲୋକର ଦରକାର ନାହିଁ। ଏ କଥା ଶୁଣି ଦେଢ଼ସୁରଙ୍କ ସବୁ ଗର୍ବ ଯେମିତି ଧୂଳିସାତ ହୋଇଗଲା। ସେ, ମୋର ଡାଇବେଟିସ୍ ଅଛି କହି ଚା'କୁ ହାତ ନ ଲଗାଇ ଉଠି ଚାଲିଗଲେ। ତାଙ୍କ ଯିବା ବାଟକୁ ଚାହିଁ ସୁରଭି ଆଖିରୁ ଲୁହ ପୋଛିଲା। ସେ ଅନୁଭବ କଲା ଶିଳ୍ପୀ ଆସୁ ତାକୁ ପଛପଟୁ କୁଣ୍ଡାଇ ପକାଇଛି। ତା ପରଦିନ ଭୋରରେ ଖାଲି ରାସ୍ତାରେ ସୁରଭି ନିଜେ ସ୍କୁଟି ଶିଖୁଥିଲା। ଏକ ନୂଆ ଆରମ୍ଭ ହୋଇସାରିଥିଲା।

0: 엄마 하느니?
1: মোর পরিচয় খুঁজছি মু মহানদী এন্তুলি শাড়ঙ্গর মধ্যপ্রদেশর সুহা পাহাড় ছত্তিশগড়ঙ্গর বাল্য জীবনর ক্রীড়াভূমি সেঠার মু ডেই ডেই আসিছি বিস্তীর্ণ পাহাড়িয়া এলাকা মালভূমি সমতল প্রদেশ মানুষ ছত্তিশগড়ের অলিয়ালি কন্যা মু এঠাকার শিশুকন্যা মানুষ মু ছন্দ চপল গতিরে চালি শিখিছি দারোটি ভাষার কথা কয়ে শিখিছি বয়স্ক কৃষক মানুষের স্নেহপূর্ণ হৃদয়ের সম্বোধন যেপরি সাথে নিয়ে মু বহি আসিছি ওড়িশা হয়েছি মোর যৌবনের রঙ্গভূমি সেটি মধুর প্রকৃতির মনজ্ঞ কূলরে মু নাচিছি গাইছি মোর প্রিয়তম সাগর পক্ষে মিশিবা পর্যন্ত

ক্রেতা যুগর কথা। লোমপাদ রাজাঙ্ক রাজ্যরে অনাবৃষ্টি হেতু দুর্ভিক্ষ পড়ি রাজাঙ্ক আদেশ পাই জরতা বেশ্যা ঋষ্যশৃঙ্গ রূপসৌন্দর্যে বশীভূত করে সেটাকে আনি ফলে রাজ্যের বৃষ্টিপাত হওয়ার সঙ্গে সঙ্গে দুর্ভিক্ষ দূর হয়েছিল। আজন্ম ব্রহ্মচারী সে ঋষ্যশৃঙ্গ তপস্যা ফলে ছত্তিশগড়ের গঙ্গা